0: আমরা এই বিরাট তো সিপিএম চোরি যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন ধুছে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতর এডুকেশন সেন্টার হন সিপিএন মা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুন সুকে সাং সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপি ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইছে সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি জোড়িছে তাও
1: यदि कोही महिलाको इच्छा विपरीत जबरजस्ती प्रलोभन देखाई प्रेम सम्बन्ध बनाई पद प्रतिष्ठा या पैसाको मोहमा पारेर या झुक्क्याएर राखिने यौन सम्बन्ध जबरजस्ती करणी हो कसैले 18 वर्ष भन्दा कम उमेरको बालिकालाई निजको मंजूरी नै लिएर यौन सम्बन्ध राखे पनि यो जबरजस्ती करणी नै हुन्छ यस्तो कार्य दण्डनीय छ खबरदारी गरौं कोही कसैलाई यस्तो परेमा उजुरी गरौं र कानूनी कारवाही गरौं
2: नेपाल सरकार विज्ञापन बोर्ड